আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ও সবেটা ফেরা তন নৌকা, সবেটা ফেরা তন নৌকা, দাবিল তন গম দে, মা খুব তন ফ্রেক দে না। নন প্রোগ্রাম টোল টপা টপদা, নন প্রোগ্রাম টোল টপ ঠপদা, পর হর পর হর জড়গে মে বিয়াতা যাদবি না। নতর সয়ার তরস্তি নিশ্তা ওয়ালে তাখলে দ ময়ন জড় আজারুনা ও ইউরাস খুনে দি চেজ গম কড়ম দরাস হমদর পজড় বলহা ডির দি রাজুনা। ওয়ান্স অগেন আসসালামু আলাইকুম।